0: κουκουλάς του μου κουβάβει.
1: Με το έφυγε, ήθελα να γιουμπούνε να τη, ήθελα να γυράει σαν πίσω, μα βότα βέρεν, ισούσι, ρένι, επεπέι, οπτάλι. Φίτσιν ελπίρεν ένα μανάτσας, σαν έμιλα φάνε τάνα να πίπι κουκού, σαν λέτε, τσένα μίτσι σαν μίλα πιάσνα, τσάνε αμπάνι, τσάνε τενάρα να νικήσει και λέει ανάτζαν, ρίν, παρά από τσάμπλε φάνε πιάσνα, τσι βοάτζαν, λίγης. Το δίδο μα είτε νόρευε μα και να μπρινω πάνω ρε, βρατσέ ασύνα σούρο και μια τσόν φάτ. Βίβε να τσίσμα να τσάνε, σαν του κουντσίλα μα σούρο τραβά του κουντραβού. Τα είσα τσάνε πέντου, αν είναι εκεί, σκουρεύω φάτα, τα πούμε οκτάν τσάνε, να παράχει βορ πρέι.
2: Φανάνα να γυμπούνε, να φανάνα παντζακάνα ρίτσο, όσο είναι νέα ραπή, να φούτ τσαφτσά σε παντζακάνα ρίτσο ρε, να πότω αν τζίρο ρε, να ρε τσίρο πέτα καντσίρα μα ρίτσο ρε. Sai panana nimbuna na ista ode va panana panjakana rets atsetolo zany tsimbola tena hoe tao anatin'ny fanajantsika tsiampiny izany le fampitezana fampitombana mitsy ny tena tsy mety eto amintsika izany mahatonga an'izay satria ny olona tsy manomezaka tsy manaja an'ilay fa manimba fotsiny mangalatra ny vahaolana tokony aroso dia tokony asiana fanabiazana mihitsy ny olom-pirenena tsirairay avy mba asiana fananarana ary raha misy ny mangalatra sy manao ny tsy mety dia tokony faizina araka ny lalàna mihitsy dia amin'izay tsy misy mangalatra sy manimba tsony ireny
3: fananana imborana zany dia fananam-panjakana ke imborana vahoaka zany zay le fananana imborana dia misy manaja firy tsony lezy amin'izao fotoana zao teraka vokadratsy amin'ny zavatra rehetra mihitsy nyizyko raha ohatra zao ny mpamily zao re mpanao sombaina daholo dia lasa manaonao foana mpamily tsy re mandeha moramora zany tsy kateraka hevitresy nefa tsy dia mandeha mafy lasa miteraka zava-doza zany le izy tokony isy lalàna mahentitra mihitsy zany aloha ny tena marina tokony isy le lalàna mahentitra amin'izay moa manaja le fananaimbonana lefahoaka
4: ny fananana iombonana dia fananana iraisana amin'ny dresiny mafo hitambarana zany hoe tsy anako rehy zany le izy fa hitambarako amina mpiaramonina manodidina tsara roa misy ny olona zay mbola tena manaja sotoavina malagasy manaja zany efa nanam-pirenena zany a dia tena manaja tsaka ny sandavany amin'ireny misy ny mpianatra teko zay voabe any tsekoly a mahafantatra tsara mihitsy hoe azariana eny amin'ny lalana ny fako dia afaka mitsipina an'ireny fako ireny izy aterina any mitoerana zay tokony ametrahana azy vaaolana mety sy tsara indrindra ahafahana manaja an'izay fananana iombonana izay anankiray aloha miainga avy ao an-tokantrano ilay izy avy amin'nyray aman-dreny sy ny zanaka izany mifanabe mifanoro zay mihitatra trany amin'ny sekoly moa izany fampianarana izany le fanentanana ny fanentanana tao amin'ny vahoaka mba fanentanana hoe tena azony sainy a ary mazava amin'ny tsara fa mazana koa mantsy le fanentanana taotsika lasa publicité le izy fa tsy fanentanana dia tsy misy vokatsoa eo amin'ny fiainany vahoaka mihitsy
0: sotra tombokolahy sotra tomboko vavy.

0: तुमको वाफी
1: निवलों तिन्ना दिया तेंगने नाफिन चल नोलंगो तुम फर्ती शुफिया के विदन कर ब्रा नाकर विदन प्यानिंग अफक प्रेस नाकर अब नन पेपे ननी रज्जब बिलेंगे दफनांडो तेंगा मंगत के उस तो जनरल इस तुम लोग फंजा कंगाबून भाई ताई इचिंजन मदीन के थे हम थना गा फर्ट बांध फुट ने तेंगे त्यो कुतुदियन मैं माफ जन निम्नी फतन रनी कंगों थना गा जब मारन चेन आशा जन ने तेंगे
2: यानी जब उठा नेंगा मार करो जाने तेम निफ्टुरांगे तेजन मिसी कारजन रोजाने ny avy aty amin'ny fitondrana sy avy aty amin'ny vahoaka ny hitako avy aty amin'ny fitondrana zany ny fagnamboarana ny fotodrafitrasa igny zany mo manerana ny nosy zany moa tsy hitanisa ya ary tsy hitanisany efa vita ary tsy hitanisany mbola tsy vita de aty amin'ny vahoaka ndraiky zany mihegny zany entimanana zany amin'ny vahoaka zany afa-tsy mifandanja amin'ny vidim-piainana zany ny entimanana hoe mifehiny zany mitotongana ny vidim-piainana malagasy
3: ino ary ny andrasanao amin'ny mpitondra magnaraka tsy haintsika hoe nazovy nazovy hitondra amin'ny tagno teny efatra amby roapolo sy roa arivo ino andrasana manokana amin'ny mpitondra magnaraky
2: ya anate moa zany agnontany hoe ny zavatra hitako amin'ny dimy tagno fa ny fantanina anazy zany ndraiky ny amaleko azy mety tsisy fandraisany amin'ny lera nikoraniky teo ny zavatra andrasako mpitondra magnaraka zany na zao vitondra ao na mbola le mpitondra mperinasany mbola hitondra io na ohatra mpitondra hafa na tsisy nitondra io fa ny zavatra andrasako dia ny le olo hitondra io zany ny ampagnaradalàgna ny ampiatra ny lalàgna satria zany tegna olagna antsika am'izao zany tsy fagnarahan-dalàgna fa raha io zany mipetraka tsara fagnarahan-dalàgna io zany tsy sarotro mampandroso ny gasy io zany ny bazin-draha jiaby zany fagnarahan-dalàgna
0: saotra tomboko lahy saotra tomboko vavy

0: गिलास तुम कुफा भी
1: यू जानी हम कुन फैता कुन लीजा फुबा फेतना म्यार तावल लीज छोटा हम ती तोंती ने निशुं फा फारते छोटा हम से बचा हम से निश फोन हम फा फारत फाइजन फाउला उला ना वनातन चिरा मामी चिवा फासरेसा का फा फारत असन रेसा का चुफान डी पाली माना नहीं ये फटो के फा मसाजन नूल्ले ने फा म्यार चन नूल्ला म्याफ नूल्ला दे चितान सिया तो साई नी तो कोई उला ना फुगतन चुफान दियाना चिर तो उल जान
2: यो हम रेसा का इनसेक्यूरिटी सो रोवटे तुकुन मिसुम रे ते पोतोम रे रते मरतापा किंते लासम रुंगटन यहाँ चुफान डी पाली माना mu matunga na stapa ko amle fateran le fitrafrasa de tatran neurona de ta menjera sasan tapaka an fil menjera mpoto lotot sainya mazona zombar kamana rarotra mitsy izy mo refa amizay resaka maizon izay amin'ny andro arivariva fotoana afahany manararotra an'izay mitsy izay zavatra izay
3: tena sahirana mitsy aloha ny vahoaka amin'ny fatapahanjiry tena mijaly mitsy ny vahoaka amin'ny fatapahanjiry satria ao daholo izany ny herin'ny zavatra rehetra iainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'ny resaka le ministra vaovao aloha zany de tsyne tsy hitako moa zany zay volazaina am'le izy fa ohatrany izy de misy fivoana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany de tena fijaliana be mahitsy raha vao le jiry mihitsy zany ny tsisy de efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakana ny mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fatapahanjiro matetika io matoana nova zany niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe ny tsy fetezany teo aloha zany de mihitsy manantena fa mety atsara ihany angamba matoana apetraka io zany de mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay de hoe raha ntsika mahita moa ny vokatr'izay
0: saotra tomboko lahy saotra tomboko vavy
5: azay zany eto tanana ihany eto tanana ihany ao anao fandehany ao anao fijorony ao anao fipetrany ao anao fatorony